0: তো এমন ফ্রি ফায়ার করার একটা বিয়ার ফ্রি ফায়ার
1: কার্ড
0: তুমি এত বাইবার সাইড দেবে
1: ট্যাঙ্ক হয়।